0: সুপ্রিম এডমিনিস্ট্রেশন বা অভিভাবক এলাকার ব্যবস্থাপন সমিতি গঠন হয়েছ। এই সমিতিবাট শিক্ষা পূর্তি করেছ।
1: আপনারা একপটক জ্ঞান ভর্তি বিকাশ হবেন বা শরীর অবশ্যই।

সকলের আর্থিক রূপান্তর আধার কার্ড বা স্থাপিত করতে আগামী দশক ৩৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে লক্ষ্যপূরণ হিসাবে গ্রিন হাইড্রোজেন হরিত অ্যামোনিয়া তথা